0: जिता मालकी ओ भगवान कृष्ण जिता तो खन्या चाहिँ सुनानो खन्यामा हो ओ जिता चाहिँ तुरन्त दशर केना बिजे अब सो मनवाला के भगवान आए सो बिजे का जिता छिया मल गया मल भगवान छिया म हो आ दुनी आत्मे भगवान सुना बेटा सु समस्या ख ओ भगवान प्रसाद बिउदी जल बिने जल बि प्रसाद बि ओके उता मन शान्त ज्या ओके ठिक ज्या भगवान ओके शक्ति तै ओके जान जे रक्षा दियो आ नाफा जुसा जिता व दिन दिने खाइ ल ओ खाइ बोले जिता भगवान जिता मय ल खाके मते प्रभु जिता साधारण सकेस्त न शान्ति सेकु जिता ब्यु द खाके मते प्रभु तैले अब खाउ त नि म हो आठते अन्तर्मुखी अरे सास शक्ति जगा
1: เป็นที่รู้กันดีว่าการแต่งตัวและท่าทางของร่างทรงนั้นจะเปลี่ยนแปลงไปตามองค์เทพที่ลงมาประทับในเนปาลดิวมะแต่ละคนสามารถอัญเชิญเทพให้ลงมาประทับร่างได้หลายองค์โดยจำนวนมากหรือน้อยนั้นก็ขึ้นอยู่กับองค์เทพที่จะเลือกลงมาประทับร่างมานีมายาบอกกับเราว่าปกติแล้วเธอเป็นร่างทรงของเทพ5องค์ที่สลับสับเปลี่ยนกันลงมาประทับร่างของเธอในวันสำคัญต่างๆแต่สำหรับตัวเธอที่ทีมงานได้พูดคุยในวันนี้เป็นร่างทรงของพระกิสณะหรือเทพเจ้าแห่งการหลุดพ้นอวตารหนึ่งของพระนารายณ์ผู้คุ้มครองและดูแลรักษาโลกทั้ง3ตามความเชื่อของชาวฮินดู